দেশ মন্তে মট্টিকা দয় দেশ মন্তে মনুষ্য লয় ইন পক্তিও কা ভাব হে দেশ সে প্রেম করো ভুলাই কো বড়াও দেশ কা অর্থ কেবল মিট্টি হি নহি হে দেশ কা অর্থ সমস্ত জন সমুদায় হে মুঝে বিশ্বাস হে কি সমাজ কি ভাগিদারি ওর সরকার কে প্রয়াসো সে গাঁও গাঁও মে নগর নগর মে ভারত কে ঘর ঘর মে রহনে ওয়ালে সবই লোক স্বস্থ সুখী ওর সমৃদ্ধ বনেঙ্গে আইয়ে দেশ প্রেম কি ইসি সর্বসমাবেশী ভাবনা কে সাথ হাম সব স্বতন্ত্র ভারত কো বিকশিত ভারত বনানে কি রাষ্ট্র সাধনা মে স্বয়ং কো সমর্পিত করে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত।